0: সপ্ততলে অন্তপুরি আলিপুরে তার কাছারি দেখলে রে মন কারিগরি দেখলে রে মন দেখলে রে মন কারিগরি হরি মহাশয় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় যার ঘুচেছে মনের আন্ধার যার ঘুচেছে মনের আন্ধার সেই তো দেখতে পায় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয়।
1: Écoutez Radio Bazar Naum.
2: Tombouctou Al-Bilal Soudan